ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটা দিল সে দিল তক সো চলেছি মো দেশ হ্যাঁ সাথী জন্মভূমির মাটির সুগন্ধ আম হৃদয়কে অনন্য আনন্দ দিয়ে যেমি ছোটবেলে গাঁর মাটিরে খেলিবা নদীকূলে দৌড়িবা ক্ষেতর সবুজ সৌন্দর্য দেখিবা এইসব স্মৃতি আম জীবনর অমূল্য ধন না যেতবে আমি দূর কোণী দেশ কিংবা সহরের রুথাও না সেতবে জন্মভূমির স্মৃতি আমি আকুল করে থাকে যেমি মার পণত শিশুক আকর্ষিত করে সেপরি জন্মভূমির মাটি আমি ডাকি নিয়ে থাকে

0: 3 পর্যন্ত বিল বঞ্চি যাব
1: সেথিরে কেতে খরচ হবে জানিছ
0: কাই চিন্তা করুছ সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা
2: আজ্ঞা হ পিএম সূর্যঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি পিএম সূর্যঘর.gov.in রে আজি হি আবেদন করন্তু।

শ্রেয়ঘণ্ঠের সময় বর্তমান মধ্যাহ্ন 12টা হয়ে সারিছি, কিছু কথা কিছু গীতর সময় মধ্যে হয়ে সারিছি। তবে চলন্তু কিছু কথা হবা ও কিছু গীত শুনিবা, আজি টিকে ইন্টারেস্টিং করিবা আমার কথা ও গীতর সিলসিলা।

0: ওয়েলকাম ব্যাক সাথী টিউন করিছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটে তিলসি তিলতাক জড়িয়ে যাইছন্তি আমার সহিত আমার নেক্সট কলর দেখি নেবা কি কোঠ কল করিছন্তি হ্যালো
1: হ্যালো শুভ সন্ধ্যা মা সারাঙ্গা শুভ তু সহপরিয়ার ভালো তন্তু শুভ শিব মু জয়সিংপুর মেডিকেল কলোনির টুনা কুজ আজ্ঞা
0: নমস্কার টুনা ভাইনা স্বাগত করছি আজর ডাইলিন লাইভ চিট চ্যাট কো কেমতি অছন্তি
1: ধন্যবাদ ভালো আছি আশার মাতা এবং নিশ্চিন্ত ভালো রাখতে
0: আজ্ঞা মু বি বহুত ভালো আছি আজর টপিক উপরে কোন কইবে
1: এখন যে টপিক রে মু ফিলিং সোলে যাইতিলি বহুত থর তাই হিসাব নাই
0: আজ্ঞা
1: হিন্দি ফিলিং সোলে আর সেতরে ডায়লগ এটা আছে কিন্তু গোটে গীত মোর পুরা রহিগলা মানে বন্ধু হিসাবে যে গীত মতো বহুত লাইক লাগিলা এবং ভাল লাগিলা এবং বন্ধু কে কেন জীবন দেব কি বন্ধু পাই কেন কর্তব্য করি সেতরে সে গীতরে ছিল মু যদি আপন পরিশ্রম দেবে মু পদে বল দেবি
0: নিশ্চয় নিশ্চয়
1: এ তো সতী হম নেই তোড়িঙ্গে

0: হ্যালো, নমস্কার। কি কৌথিলি কোট কল করথিলি?
1: আপা নমস্কার, জয় জগন্নাথ।
0: নমস্কার, জয় জগন্নাথ। কি কৌথিলি কোট কল করথিলি?
1: প্রেমজি ভাই কৌথিলি, কটক সিডি সেক্টর 7।
0: নমস্কার, স্বাগত করছি আজির ডাইল ইন লাইফ কো। কেমতি অছন্তি?
1: বহুত ভালো আছি, আপন?
0: মু বি বহুত ভালো আছি। আজির টপিক উপরে কোন কইবে? কো এমতি ফিল্ম থিলা যাহার ফার্স্ট ডে ফার্স্ট শো আপন দেখিলি?
1: বড়িয়া টপিক, পুরুনা স্মৃতি। আৰু আমাৰ তো গাঁ পাখৰু 10-15 কিলোমিটাৰ পাখাপাখি আমাৰ থিলা ফিলিমৰ, তেণু ফাৰ্ষ্ট শ্ব' ফাৰ্ষ্ট ডে ফাৰ্ষ্ট শ্ব' দেখি হুৱেনি। কিন্তু মই যেতিয়া সৰ্ভিচ কলি ফাৰ্ষ্ট টাইম যেতিয়া যাওঁ মোৰ ট্ৰেইন মিছ হৈ যাইছিল, কোনোবা কাৰণবশত গাঁৱৰ আচাৰ ভুৱনেশ্বৰৰ ট্ৰেইন মিছ হৈছিল। সেইদিন আমি ৰহিছিলো ভুৱনেশ্বৰৰে, ৰাজা হিন্দুস্তানী পিকচৰ পঢ়িছিল বুঝলে। সেইটা ফিল্ম হল না মনে নাই, কাহি না ভুবনেশ্বরের সে খাস মু ইয়ে করিনি, কিন্তু স্টেশন পাখে যে হল অছি সেইটা রাজা হিন্দুস্তানী পড়িছিলা। আউ রাজা হিন্দুস্তানী কইলে লোক বিশ্বাস করিও না করিও সেইটা কিছু কথা নাই। আমি তিনটা শো দেখিছিলু, মো ভেণে আর মু উভয় যাওতুলু, বিরক্ত লাগিলা।
0: আপন কোন পুরো লাগ লাগ তিনটা যাক শো দেখিছিলে?
1: গোটে দিনের তিনটা শো লাগ লাগ দেখা হইছিলা। আৰু তাৰ কাৰণ হ'ল খৰা দিন থিলা, গৰম লাগুথিলা, সেই সময়ৰে ফেন সেতেলে তো এচি নথিলা, ফেন তাৰ ভিতৰত ফেনৰে টিকে ঠাণ্ডা লাগুথিলা, তেণু তাৰ ভিতৰত ৰহিবা পাই তিনিটা যাক শ্ব' দেখা হৈছিলা। সেতেবেলে থিলা 15 টকা লেখা টিকেট ভুৱনেশ্বৰৰে।
0: তাৰপৰে আৰু কোন ফিল্মৰ সেমতি ফাৰ্ষ্ট ডে ফাৰ্ষ্ট শ্ব' দেখিছন্তি?
1: বহুত দেখা হৈছি, যেমিতিকি দিবানা দেখা হয়েছি বম্বে, মু বম্বে বহু ফিল্ম দেখিছি, দিবানা দেখা হয়েছি, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, ডর, আও হম আপকে হে কৌন, কভি খুশি কভি গম, বহু ফিল্ম দেখা হয়েছি। কিন্তু ডাইলগ মনে রয়ে নাই, কাহি না প্রতিদিন কহিয়াকু গলে গোটে ফিল্ম দেখা হয়েছি বম্বে থিলা বেলে।
0: বহুত ভাল লাগিলা আপনার সহ কথা, সময়ের পাবন্দি ইশারা করছি এইটি রাখিবা পাই রইলি। নমস্কার। আজি যে সাথী মানে আমার সহ যোড়ি হয়েছিলে সে সমস্ত বহুত বহুত ধন্যবাদ, যে আমাকে টিউন করেছেন সে বহুত বহুত ধন্যবাদ। এইটি শেষ করবা আজির ডাইল ইন লাইভ চিট চ্যাট শো কো।

0: বর্তমান আসন্ত শুনিবা আঞ্চলিক সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি আদিত্য নারায়ণ দাস। মুখ্য সংবাদ, রাজ্যের অর্থনৈতিক বিকাশে ওড়িশা খনি নিগমর অতুলনীয় অবদান রয়েছে কহিলে মুখ্যমন্ত্রী। 2036 মসিহা সুদ্ধা 100 নিয়ুত টন খনিজ উত্তোলন করা লক্ষ্য রাখি ওএমসি। ডাক্তারী প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র প্রঘট মামলায়

0: টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তুলসি তিলতাক। শ্রী গঠিরে সময় বর্তমান সন্ধ্যা 17:15 হওয়া যাচ্ছে। আসন্ত শুনিবা ওড়িয়ারে সংবাদ।
1: সংবাদ পড়ছন্তি প্রজ্ঞা পরিমিতা জেনা। একবিংশ শতাব্দীর ভারত এক সুযোগ সৃষ্টিকারী রাষ্ট্র। নেদরল্যান্ডসে প্রবাসী ভারতীয় সমুদায় সম্বোধন করে কহিলেন প্রধানমন্ত্রী। গুজরাটে বিভিন্ন বিকাশমূলক কার্যর সমীক্ষা কলে স্বরাষ্ট্রমন্ত্রী। নিট ইউজি প্রশ্নপত্র প্রঘট মামলায় আজ পুণের অধ্যাপিকা গিরফ কলা সিবিআই। থাইল্যান্ড ওপন ব্যাডমিন্টন টুর্ণামেটর পুরুষ বর্গরে ভারতীয় যোড়ি ফাইনালে প্রবেশ।

সন্ধ্যা সুরেন এক্সমেসিষ্টি করিছন্তি আভা সেন রোহিত রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব টাটা স্টিল প্ল্যান্ট রো দেখুছন্তি গুড ইভিনিং অপা নমস্কার জয় জগন্নাথ সাথী আপনমানকো মধ্য ভেরি গুড ইভিনিং মো তরফরু প্রতি নমস্কার এবং জয় জগন্নাথ লিখুছন্তি যে পুরা ওড়িশাবাসীকে পায়ের ভরা নমস্কার জনাওছন্তি আও আজি পবিত্র সাবিত্রী অমাবাস্যার ঢের সারা শুভেচ্ছা এবং শুভকামনা সমস্ত জনাওছন্তি সহিত লিখুছন্তি যে ওড়িশার ঘরণী মানঙ্কর স্বামীঙ্ক পাই লম্বা আয়ুষ স্নেহ শ্রদ্ধা যমরাজ দেইথান্তু এয়া হি আমার যমরাজঙ্ক নিকটরে প্রার্থনা করুছন্তি বি লিখিছন্তি তা সহিত গোটে সুন্দর কথাটি লিখিছন্তি মু পড়ি শুনি দেবা পাই চাহিবি লিখুছন্তি যে ক্লাস মে জব আগলে বচ্চে কো মার পড়তি থি তো হম সোচতে থে কি অব হামারি বারি হে সমঝ মে নেহি আতা জানাজা দেখকর হম ইয়ে কিউ নেহি সোচতে এটা টিকে ডিপ থট থেলা কিন্তু সাথে কোন করিবা লাইফর স্টোরি তো সেয়া সমস্তঙ্কু যে বি আসিছন্তি তাঙ্কু যিবাকু হিঁ তো পড়িব কিন্তু যেতি দিন আমি বঞ্চিছে ভালরে বঞ্চিবা খুশিরে বঞ্চিবা আউ এমিতি বঞ্চিবা যেমিতি কি কালি কো কি বি দেখিছে কালি আসিব কি নাই সে বি কেহি জানি না সেথিপাই আজি যেমিতি হেই পারে আমার লাস্ট দিন সেথিপাই মন খুশিরে বঞ্চিবা তেবে সাথী মানে সমস্তঙ্কু সবু আর্য বন্ধুমানঙ্কু ভেরি গুড ইভিনিং জনাইছন্তি তা সহিত জনাইছন্তি টুনা ভাই রমেশ ভাই উর্মিলাপা মুনা ভাই বিজয় ভাই এ সমস্তঙ্কু জনাইছন্তি গুড ইভিনিং এবং নমস্কার বি জনাইছন্তি সাথে আপনমানঙ্কু বহুত বহুত ধন্যবাদ আপনমানে আমা কার্যক্রমরে সামিল হেলে নিজর গুড উইশেস সমস্তঙ্কু সহিত শেয়ার করলে সেথিপাই আপনঙ্কু বহুত বহুত ধন্যবাদ।

সাথী, জীবন চলাপথরে অনেক স্টেজ, অনেক সোপান আসে। কেতবেলে সুখ আসে তো পুঁ কেতবেলে দুঃখ আসে, কেতবেলে হস খুশি আসে তো পুঁ কেতবেলে ঝড়ঝঞ্ঝে আসে। প্রত্যেক স্টেজে আমাকে জীবন বহুত কিছু শিখায়, বহুত কিছু জনায়বে। সাথী, এই তো জীবন। দিন পরে যেমতি রাতি আসে, আতি পরে যেমতি দিন আসবাটা পুরা থয়, সেমতি সুখ পরে দুঃখ আসে, আর দুঃখ পরে আলটিমেটলি সুখ হি আসি থাকে। খালি আমি সেই সময়তক ধৈর্য ধরি অপেক্ষা করা দরকার, ধৈর্য ধরি সেই দুঃখ মুহূর্ত সবুক বিতিযা যায় ওয়েট করা দরকার।

వెల్కమ్ బ్యాక్ సతీ ట్యూన్ కలిసింది 100.4 ఆకాశవాణి ఎఫ్ఎం రెయిన్బో కటక్ తెలిసి దిల్ తక్. আচ্ছা সাথি আপনক পাই গটি ছোট স্টোরি গটি অতি ছোট গাঁরু শহরক প্লাস টু পড়িবা পাই বিটু আসে বাপাঙ্কর গটি ছোট দোকান গটি গটি পয়সা জুড়ি বাপা তাকে পড়িবা পাই শহরক পঠাই থান্তি আ বিটু ভাল পাঠ বি পড়ে আ অ্যাডমিশন বি মিলে তাকে গটি ভাল বড় কলেজ রে মিটু মন লগে দিন রাতে এক করে পাঠ পড়ু থাকে কিন্তু সডনলি কিছুদিন পরে তাকে জনাগলা যে বাপাঙ্ক দেহ বহুত খারাপ আর তাঙ্কর সেই ছোট দোকানটি সে দোকানটি বি আউ নাহি ঘর কেমিতি চলিব সে কথা ভাবি ভাবি বিটুকু রাতে নিদ বি হুয়েনি তাকে কিছু রাস্তা হি দেখা যায়নি আর সবুবেলে মন দুঃখ করে বসি রুহে তা হস্টেলর রুম ভিতরে আগুক কন হল সে বিষয়ে জাঁয়া টিউন করে রাখি থাকুন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক আগাও থাকুন দিলসি দিল তাক।

মিউজিক্যাল ব্রেক পরে পৈথারে স্বাগত। টিকে আগরু কহিতিলি যে বিটু কেমতি ভাঙ্গি পড়ি তা হোস্টেলে সবুবেলে একা একা বসি রুহে, মন দুঃখ করে বসি রুহে। তাপরে কণ হল, গোটে দিন রাতে বর্ষা বহু জোরে লাগি রুহে। বর্ষা সহ বিজুড়ি ঘড়ঘড়ি বি মারুথায়। মিটু সেই বিজুড়ি ঘড়ঘড়ি মারুথিবা বর্ষা রাতে নিজ হোস্টেল রুম্রে একা বসি নিজ ঘর কথা ভাবুথায়। আউ সডনলি সেতবেলে তা রুম্র কবাট কো কে বাড়েলা পরে তাকু লাগিলা। আউ যাই দেখে তো তা ক্লাসমেট মোহন আসিথিলা। মোহন যে তার যাহা সহিত সে নিজর সব কথা কো শেয়ার করে। আউ সেদিন বি সেদিন রাতিরে বি মোহন বিটুঠু সমস্ত কথা শুনিলা। সব কথা শুনিবা পরে তাকে বহুত বুঝাইলা বি। আউ মন এমতি সববেলে দুঃখ করনি বলি কহি বুঝাই দে তারুঙ্কু পলাইলা। আউ তাপরে তাপরে বিটু চুপচাপ ভালো পিলা পরি শুই পড়িলা। সকাল হেলা পরে যেতেবেলে সে তার রুম্র ঝরকা আউ কবাট খোলি দেখে সেতেবেলে বাহারর সিচুয়েশন সব বদলি সারিথিলা। হ্যাঁ, বর্ষা বন্দ হয়ে যাইথিলা। আউ আকাশরে দেখা যাওথিলা অতি সুন্দর সেই সাত রঙ মিশা ইন্দ্রধনুটি। বিটু সেই ইন্দ্রধনুকে দেখি বুঝি সারিথিলা যে ইন্দ্রধনু আসে দেখা দিয়ে কেবল সেই তুফান পরে, সেই ঝড় পরে। আউ ইন্দ্রধনুকে দেখি বিটু নিজকে নিজে প্রতিজ্ঞা কলা যে লাইফরে যেতে বি ঝড় ঝঞ্ঝা আসু না কাহিঁকি, লাইফরে যেতে বি প্রতিকূল পরিস্থিতি আসু না কাহিঁকি, কেবে বি সে হার মানিবনি। আউ তাপরে তাপরে সে কেবে লাইফরে অটকি যায়নি সেই দিনঠু। আউ সেই দিনঠু হি তার লাইফর গোটে নূয়া চ্যাপ্টর আরম্ভ হেলা। সো সাথী, এই ছোট কাহিনীটি কহিবার মানে হচ্ছে আপনার জীবনের যেতে বি প্রতিকূল পরিস্থিতি আসু না কাহিঁকি, আপনার অধা রাস্তার অধা বাটরে এমতি অটকি যাবেনি বিটু ভরি। টিকে পজ নেবে, বিটু যেমতি টিকে রহি টিকে ভাবি মোহন যেমতি তাকু সব কথা বুঝাইলা সেমতি আপনার বি টিকে পজ নিউতু। হ্যাঁ, মানুছি লাইফরে আমি বেলে বেলে বহুত হি টায়ার্ড হয়ে যাও, তবে যেতবে টায়ার্ড ফিল করুচন্তি টিকি পজ নিয়ন্তু, টিকি পজ নেই পুনি তারপরে উঠন্তু আও নিজ লক্ষ্য আড়কো আগে চলন্তু। কাহিঁকি না সাথী, টায়ার্ড ফিল করি পজ নবারে কিছু অসুবিধা নাহি। আমি যদি জীবনরে অটকি যিবা তাহলে সেইটারে হি অসুবিধা। জীবনর না হি হচ্ছে জীবনর মানে হি হচ্ছে আগুক আগুক বড়ি চালা। সো আপনার বি যদি টিকি থকি যাচ্ছেন টিকি টায়ার্ড ফিল করছেন টিকি অটকি যাঁতু, কিছু সময় রেস্ট নিঁতু কিন্তু পুরা অটকি যাঁতুনি, টিকি রেস্ট নেই পুঁ থরে বাউন্স ব্যাক করে পুঁ থরে নিজ লক্ষ্য আড়ক আগে চলন্তু। আর তা সহ এমতি হি আম টিউন করে রখি থাকতো, টিউন করে।

100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসি দিলদা স্টুডিও কন্ট্রি সময় বর্তমান রাতে 11:08 সাথে সময় হয়ে যাইছে আজ আপনার বিদায় নেবার তবে বিদায় নেওয়া পূর্ব আসন্ত শুনে নেবা আসন্তকাল প্রসারিত হওয়া কার্যক্রম সম্পর্ক সূচনা ভক্তি গীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি শুণবে সকাল 6:05 অতিপরি শ্রীজগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 38তম ভাগ শুণিপারে সকাল 6:40

ধারণ করছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক কোন দিল সে দিল তক রে দেব মিত্র আজ আপনার সহায়তা কিছু মর্নিং আপডেট নেই কি আন হ্যাঁ মর্নিং আপডেট আমি স্টার্ট করিবা ওয়েদার ফোরকাস্ট রু আজ হাইস্ট টেম্পারেচার রহব 39 ডিগ্রি সেলসিয়াস এবং লোয়েস্ট টেম্পারেচার রহব 28 ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি রহব 74% এবং তা সহিত পবন 14 কিলোমিটার পর বেগরে বহিব এবং এয়ার কোয়ালিটি রয়েছে 79 যা কি স্যাটিসফ্যাক্টরি এয়ার ইন্ডেক্স কোয়ালিটি রয়েছে এবং বর্ষা হওয়ার সম্ভাবনা সেতটা না পাগ মুখ্যতঃ শুখিলে রহব আউ হ কাল বৈশাখী খরা দিন মানে বহু মাত্রার দেখা যাই থাকে যেতবে আপনার মানে বাহারক যাওছেন তো নিজের সেফটি আপনার হাতের রাখিকি যাতে খালি সেতিক নুহ এবং এবে প্রচুর প্রচুর মাত্রার খরা হচ্ছে তেমন নিজক হাইড্রেটেড রাখতু প্রবল মাত্রার পা পিঁতু ঘর বাহার বেড়ে ছতা এবং চশমা নিজ সহ ক্যারি করতু গোটে হালকা কপড়া পিঁধবা চেষ্টা করতু এবং তা সহ ধরা কপড়া পিঁধতু এই গরমে যেতে পারুচন্তি সিম্পল খাদ্য খাইবাকু চেষ্টা করন্তু যাহাদ্বারা কি নিজের গট হেলথ ঠিক রহবা সহ আপনার মানে সুস্থ রহিপারে খালি সেতিক নুহ হাইড্রেটেড রাখবা আপনার প্রচুর মাত্রার পা পিপারে পইড় পা পিপারে এবং ওয়াটরমেলন খাইপারে এইসব খাদ্যকু নিজ খাইবার আড করতু এবং আমার ওড়িয়া মানুষ সবুঠু বেস্ট খাদ্য হয়ে থাকে পখাল ভাত যা খরাদিনে আমার পেটকু থা রাখবা সহ মনকু শান্তি রাখি থাকে তেমন খরাদিনে পখাল দহি পখাল খাঁতু এবং যেউঠি আপনার অন্য মানুষ দেখুছেন যে খরার আতত্রায়ী হচ্ছেন পশুপক্ষী হুম বা মানুষ মানে হুম সমস্ত টিকি টিকি জলদান করতু এবং নিজ ছাত উপরে গোটে পা রাখতু যাহাদ্বারা পক্ষী মানে পা টিকি পাইপারে খালি সেতিক নুহ যদি ট্রাফিক উপরক কথা যাব তাহলে যেতবে বি আপনার মানে বাহারক বাহুছেন নিজের হেলমেট নিজ সহ ক্যারি করতু এবং তা সহ ফোর হুইলর যদি ড্রাইভ করছেন নিজের সিট বেল্ট পিঁধবা বিলকুল বি ভুলতু না এবং কোণী বি সিগনাল ক্রস করতু না ট্রাফিক প্রতিটি রুল অ্যান্ড রেগুলেসন কু মানতু দ্রুতগতি মহাবিপত্তি হয়ে থাকে তেমন স্লো ড্রাইভ করতু এবং গাড়ি চালা সময় মোবাইল ফোন কু অ্যাভয়েড করতু

0: ξέρετε, δεν ξέρω πώς το
1: πόρε λάγω. Από την τρίπου όγιο.
0: Μάμω που δύο άμαρο τσαριζόνο, που όζο.
1: Ατσα. Το σαμπού του πρίο κοιά, πάνω τσάρι γιο βίτερου σαμπού του πρίο κοιά, πάνω καρ.
0: Σαμπού του πρίο, να μην δεν το πόρο και ο ζωνούμα, αλλά έτσι ήταν πολύ του χρουστή.
1: Αγιά.
0: Είναι εκδόμο χρουστή. Τα πόρο το σαμότε πολύ, αλλά χωράβει καλά γοζιά.
1: তাহলে আপনার কহিদেলে যে আপনার টিকে বড় ঝিয়ঙ্গ প্রতি আপনার টিকে বহুত ভাল পাইবা আছে যেহেতু সি আপনাকে সুযোগ দেইতিলে প্রথম বাপা মা কহিবার
0: বড় নিশ্চিত সম্মতে মান সম্মত দেখন্তু প্রথমে যে আসিলা সংসারকু সে পুয়া হোক বা ঝিও হোক সে নিশ্চিত খুশি দেব সে খুশিটা হে আগুক খুশি আপনার বলে আমি আগুক সে বাট দেখে দেব বলে গোটে খুশি মানুষ খুশি খুশি চালি যাব তেমন গোটে সম্মতে ভাল সে খারাপ নদী সম্মত বহু খুশি কিন্তু যেত প্রথম সে আসিলা সেতু আমার পর এত খুশি মো ভাই মানে খুশি বলে আমার পর বহুত খুশি আমার সে পরিবার জন হয়েছিল পুয়া গোটি হয়েছিল বড় মজা এগার বড় এর কিছু নথিলে পত্রে হলে তো সে আমি সমস্ত পরিবার সহ এত খুশি হয়েছিল বিশেষ করে বাপা কু মা খুশি হয়ে গেলে সেটা দেহ খারাপ হয়ে গেল মা চার দিন যাই খাইলে নি নাতুন কোন দেহ পা খারাপ হয়ে গেল বলে
1: তাহলে আপনার আপনার ঝিও মানে যদি আজ শুণু থিবে তাহলে নিহাতে জানি যাবে যে বড় অপা কু বাপা কেতে ভালো পাঁতি
0: না না সব সি তো বেশি ভাল কিন্তু তা তলি তো তাকে বলি কি কোন কহিবে আমি কাহ কথা কহি হবনি এবে কি সান ঝিও হয়েছি বাহা হয়েছি রিসেন্টলি হয়েছি বাহা হয়েছি সে বলে ঘরের আমার পত্র জিনিস তাইপরে দায়িত্ব রহব
1: আচ্ছা তাহলে আপনার ভিতরে এমতি ভালো পাইবা থাও এমতি সবুবলে বুঝামণা ভালো হইকি রো বহুত বহুত ধন্যবাদ কল করছবার
0: ধন্যবাদ ম্যাম
1: আপনার বি কল করি পারিবা আন্দা নাম্বার 0671-230-3153 রে এবং শেয়ার করি পারিবে আপনার কথা মো সহিত যে নিজ পরিবার সবুঠু প্রিয় ব্যক্তি জনক কি আপনার পাই নিহাত ভাবে শেয়ার করন্তু চলন্তু দেখিবা আমরা নেক্সট কলার কি আসবে এন্ড সি কোন কহুছন্তি হ্যালো
2: হ্যালো দেবমিত্রা ম্যাডাম নমস্কার
1: নমস্কার কি কহুছন্তি কোড কহুছন্তি
2: সন্ধ্যারানী সুতার ফ্রম পটামুন্ডে মতসাই
1: আচ্ছা আপনার পরিবার সবুঠু প্রিয় ব্যক্তি জনক আপনার পাই কি
2: প্রিয় তো কহবার গেলে জগন্নাথ আগে ভগবান ঠাকুর তারপরে দ্বিতীয় মো বাপা মা তৃতীয় মো হজবেন্ড আউ পুয়া
1: আচ্ছা তাহলে তৃতীয় স্থান আপনার
2: দিন আমার সকাল হয়নি
1: তাহলে আপন এমতি সমস্ত ভালো পাওথান তো আপনার প্রতিটি সকাল সেমানক সহিত বিতু হসরে খুশিরে বিতু বহুত বহুত ধন্যবাদ কল করথিবারু
2: থ্যাঙ্ক ইউ রাইট
1: নমস্কার আপনার বি কল করে পারবে অন্ধ নম্বর 0671-230-3153 রে এবং শেয়ার করে পারবে আপনার কাহিনী মো সহিত কিন্তু এবে পাই বেড়বল সঙ্গীত আপনার সমস্ত পাই স্টে কানেক্টেড এন্ড স্টে মিউজিক্যাল

সরস্বতী আপনার মানে 100.4 আকাশবাণী এবং রেইনবো কাটেক দল সে দল তক খান দল সে দল তক এবে তো স্টুডিও কড়ে সময় মতো ইশারা দেলানি আপনার মানক ঠু বিদায় নিমতে যাওয়া পড়ব কিন্তু যাও যাও আপনার বিলকুল বেখা করে দিয়ে যাবে কিনা মু গলা পরে পরে আসিযে আপনার সাথী মোনালিসা আপনার সহ ঢির সারা কথা হওয়া এবং বিউটিফুল সা গীত শুনেবা পাই কিন্তু যাওয়া পূর্ব এটিকে কবি সবুলে হস থাকতো এবং অন্য মানক হস পছর গোটি সুন্দর কাহিনী সাজু থাকতো আজ পাই দেব মিত্রকে বিদায় দিও লভ ইউ অল টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে আহেড.

তেবে সাথী যদি কেবে একা লাগুছি না মানে যদি কেবে থকি পড়ছন্তি তেবে জমা বি ভয় করন্তনি আপনাঙ্গ ফেভরেট বুক হেউ বা খবর কাগজ হেউ বা গপ বহি যাহা বি আপনাঙ্কু ভল লাগে পড়িবাকু সেসবু পড়ন্তু দেখিবে আপনাঙ্কু কিভাবে ভাবে সাথ দেব গোটে দরদি বন্ধু বলি তেবে দুনিয়ারে কে সাঙ্গে থাকতু বা নথান্তু কিন্তু বহি সবুবেলে সাথে থাকবে আমার প্রকৃত সাঙ্গটি হয়ে সুখরে দুঃখরে আউ সব মু।

তেবে সাথী আজি তো সময় হয়ে যাই কিছু কথা কিছু গীত শো কু এইটি রকুচি তেবে এতিকি কহিবি সবুবেলে খুশি রুহন্তু আউ লাইফ র সব মুমেন্ট কু এনজয় করন্তু।